ছিল এই জন্মে ইলো হাতের অক্টোবর এমন ইলো পাওয়া উঠল মিলে করে খাল আনানমা অকুচিতা আদাদামা আংলিতা অকসানি অকসল এতঙ্গিকার ইসব কে তো পানি তাই মাই।